0: এইবাদিয়ে নন্দ জ্বলি নট বর্ষ, এইবাদিয়ে নন্দ জ্বলি নট বর্ষ, ছোট সির নাবুদ মল মার্দম খোরশ, মার্দম থলবে মুজিজে কর্দন্দ আজ শেখ,
1: মার্দম থলবে মুজিজে কর্দন্দ আজ শেখ, দস্তি সরে নান কশিদো নান আজর শোখ।